সে ইমদে তো জুগেছি কব মেম বাদ কি তো কোনে মেম দেখেছি লাশম সে রে সে মেবি ফা সে রে দে তো জুগেছি কব মেশেরি এ